0: চির বই আপনি ইসলাম হইছে কি
1: খালি কাপড় রাখিও বসিও ইনার উপর তুমি খাহা নাও।